0: পিরাতি কো গোলাবের ভরে রালাউনি কো
1: খালি খালি মেলা ভয় অলি ছিটো গরম।

0: বঞ্চিত করে তলারে মাহলারে সাকিছে গে আমরা রোপাই এসবে লাভ আবার এন্ড সাকি কেন শুভা তাই না মেলো নি সকন পরে গীত গো মাত্র ধ্যান না করো মেলা করে ধ্যান না করো
1: ভাগো পানি ভয় ধেরে দিন কেসা খবর আজকাল ভার বন তো বিকো জন কো তুই বাহি কা কেসা খবর আজকাল ভার
2: গুরলে রায়ো তির তুজি রাতা জি বেনি গাদ মা বনে জানু দাতে বাড়ি জানু বেনি গেল মা বনে জীবন মনে সদন মেরা পাইলে দুখা সুখা চলদাইসা মুখ আমরো দুই বাইনি দুখা সুখা চলদাইসা
1: তরাইমা পানি পাহাড় পাইরো জানি বগাইলায় চৌতারে তমাকু তোলা কে ভয়ে হোলা বগাইলায় চৌতারে ভোরমাসি চিরমা লও যত দিনমা কাড়া ভেলব চৌতারে মাছা কো পিতা সানু মায়া সীতা কাড়া ভেব চৌতারে জানি শিবলাই সানু মায়া পিলা ঝাপাই ভেজে কো দেওয়া আইলে এতিন খেলা ঝাপাই ভেজে দোস্ত হীরা জাগ গাউ তীরা বাড়ি পাইর কষ্ট কালাই ভানি দেউ না মালাই বাড়ি পাইর কষ্ট
2: সারি বই মালি পর পারি মাইল সারি ধর মেরো সানু ডাচে মারি ধানো মাইল সারি ধর

গো পন্দ্রকে খানুর নানু বৈরাগ্যমিসার জ্ঞানী তেত্র বর পণে বৈরাচিউরমিসার খানি ভয়ে পানি খানি অব জানি ভক্ত পুরে বাক্লো দলি ধোবিলে ধুজে খানা মিঠো নি ভক্ত পুরে বাক্লো দলি অসর কো